আজ রবিবার, 28শে আষাঢ় 1948 শকাব্দ, 19শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 2রা শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:03 হয়ে 59 সেকেন্ডে, সূর্যাস্ত 6:20 হয়ে 58 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 21 সেকেন্ড।

0: In women's wrestling, Indian wrestler Kajal clinched the gold in the women's 76-kilogram category at the Budapest ranking tournament in Hungary yesterday. Facing Guilford of US in a gripping gold medal clash, the young Indian wrestler exhibited immense tactical composure under pressure. The high-stakes encounter ended in a 3-3 deadlock, but Kajal held her nerve to clinch the championship on criteria, securing India's third gold medal of the tournament. India added two more silver to their haul through strong campaigns in the 53 and 57 kilogram weight divisions. In the 53 kilogram championship final, Indian wrestler Antim Pangal settled for silver after conceding her gold medal bout against Sweden's Emma Jonna Denise Malmgren due to an injury. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকে চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য, শুনবেন কথিকা বর্ষার বিপদ, বলবেন ডাক্তার অনির্বাণ দলুই, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল, 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জন্য প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, বাজি শোনাবেন শিল্পী সৌমাল্য চক্রবর্তী, 9:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় হৈমন্তী দে, 10:30 গানের ভেলা উপস্থাপনায় সুদীপ্তা ভাদুরী, 11:00 যুবাণীর অনুষ্ঠান যুববাণী পোস্টবক্স উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও বিতোষক চক্রবর্তী, বেলা 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ, গল্পধাঁধুর আসর 12:33 উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্রগীতি ও অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 নাটক শিমুল কাঁটা রচনা বনফুল, নাট্য রূপান্তর শ্যামল ঘোষ, প্রযোজনা বিশ্বনাথ দাস। গীতাঞ্জলি প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 5:30 যুবাণী কমন রুম উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও মল্লিকা চৌধুরী, সাঁওতালি অনুষ্ঠান 6:05, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:38 যাত্রা অনুষ্ঠান আলিঙ্গন রচনা ডক্টর প্রদীপ দে, সমীক্ষা 7:30, রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, 9:00 শিক্ষাঙ্গন থেকে রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, রাত 9:30 নাটক রানী দুর্গাবতী রচনা যোগেশ ত্রিপাঠী, নাট্য রূপান্তর রফিউদ্দিন, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, রাত 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন কর্ণাটকী সঙ্গীত শিল্পী বিদুষী বালামণি এশ্বর, রাত 11:00 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন শিল্পী শুভম কাঞ্জিলাল, 11:10 বাংলা ছবির গান ও আধুনিক গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী, 6:25 রবীন্দ্রসঙ্গীত রমা মণ্ডলের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি শিল্পী সুজয় চন্দ, 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় আখিম মুখোপাধ্যায়, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনায় দেবজানী রায়চৌধুরী, 9:00 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন শিল্পী শুভম কাঞ্জিলাল, 9:15 লোকগীতি শিল্পী অমরনাথ মুখোপাধ্যায় রাজধারা, 9:40 উপস্থাপনায় দেবজানী রায়চৌধুরী, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স নম্বর 111, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় দেবজানী রায়চৌধুরী, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মঞ্জুশ্রী রায়চৌধুরী, সঞ্চয়িতা প্রচার

ছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচারতরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে তার সম্পর্কে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন সেতার। বাজিয়েছেন শিল্পী সৌমাল্য চক্রবর্তী। প্রথমে রাগ ললিত ও পরে রাগ আহির ভৈরব।

প্রথমে ললিত ও পরে আহির ভৈরব রাগে সেতার শুনলেন। বাজিয়েছেন শিল্পী সৌমাল্য চক্রবর্তী। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী রমা মণ্ডল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

রামচরিতমানস শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুজয় চন্দ্র।

0: Hungary beat El Salvador 10-1 in 1982, and the 10 goals were the most in a third-place match. Today, Argentina and Spain will face each other in the finals at New York, New Jersey Stadium. The match will begin at 12:30 a.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, কারণ আজ আবারও নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর নতুন দিন মানে কি? নতুন দিন মানে কালকে যা হয়েছিল সবটাকে ভুলে যাওয়া, যা কিছু খারাপ হয়েছিল, যা কিছু মনের মতন হয়নি সেগুলোকে বাদ দিয়ে আবারও আজ নতুন করে শুরু করা, জীবন থেকে যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে বাদ দেওয়া, আর যা রয়েছে সেগুলোকে ঘষে মেজে নিয়ে আবারও নিজের সঙ্গে যুক্ত করা। কি পেয়েছি কি পাইনি সেই সব হিসেব নিকেশ না করে নিজে ঠিক কি করতে চাও সেইটার প্রস্তুতি দেওয়া, মানে একটা চ্যালেঞ্জের সঙ্গে আবারও নতুন শ্বাস নিয়ে নতুন দিনটা শুরু করা। আর দেখো, সারাদিনের এই দৌড়ঝাঁপের মধ্যে সকালবেলাটাই তো আমরা একটু পাই, তাই না? যখন জানলার পর্দাটা সরিয়ে বাইরেরটাকে একটু সুন্দর করে দেখে নিতে পারি, এই ব্যস্ততম দিনে সকালের এই ফ্রেশ এয়ারটাকে একটু অনুভব করতে পারি, কিংবা বারান্দায় একা একা বসে থাকা তোমার সেই আদুরে গাছগুলো, তাদের সঙ্গে একটু সময় কাটিয়ে নিতে পারি। আর আজকে তো রবিবার, আজকে অবশ্য বন্ধুরা একটু দেরি করে ঘুম থেকে উঠবে বলে ভেবেছে, কিন্তু সেই ভাবনায় তো আমি জল ঢেলে দিয়েছি। মানে আমি যখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আজকে স্টুডিওতে চলে এসেছি আড্ডা দিতে, তখন আমার শ্রোতা বন্ধুরা কি শুয়ে থাকতে পারে? না, একেবারেই নয়। তো যদিও বিছানা ছেড়ে না উঠতে পারো, মুঠোফোনটা কিংবা রেডিওটা টিউন করে আমার সঙ্গে গল্প করো, গল্পের শেষেই না হয় আজকের দিনের শুরুটা করো, কি তাই তো? আর দেখো, যেমনটা তোমাদেরকে বললাম যে এই সকালবেলাটা যদি একটু গড়িমসি না করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ি, তাহলে কিন্তু একটা সুন্দর দিন দেখতে পাবো। আর ওই যে কথায় রয়েছে, শুরুটা যদি ভালো হয় তাহলে কিন্তু সারাটা দিনই বেশ ভালো যায়। আর কে না চায় বলো যে তার সারাটা দিন ভালো যাক? আর সারাটা দিন ভালো করতে গেলে কি করতে হবে? সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হবে। আর তাই তো আমি আবারও বলবো যে ভোর হলো, চোখ খোলো বন্ধু, ঘুম থেকে ওঠো রে, যুববাণী এসে গেছে, এবার দরজা নক করছে, তাড়াতাড়ি গল্পে মেতে ওঠো রে। আর আজকের এই যে সকালবেলাটা কিছুক্ষণ তোমাদের সঙ্গে আড্ডায় গানে গল্পে থাকবো আমি, তোমার যুববাণীর বন্ধু আঁকি। তবে শুধু আমি তোমাদের সুপ্রভাত জানাচ্ছি না, গানে গানেও তোমাদেরকে সুপ্রভাত জানাবো। কিভাবে জানাবো? শোনে নাও, শিল্পী শুভমিতার কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটা, তারপর আবারও ফিরে আসবো আমাদের আজকের আড্ডায়। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

আমি জানি আমার বন্ধুরা অভিমান ভুলে এবং রাতের অন্ধকার ভুলে ইতিমধ্যেই রেডিওটা টিউন করে নিয়েছে, কারণ আমার বন্ধুরা যে সত্যি সত্যি আমাকেও সুপ্রভাত জানাতে একেবারে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। জানি রবিবারের বাজার আজকে, মানে বিছানা থেকে উঠতে একটু গড়িমসি লাগে বটে, কিন্তু তারা আমার সঙ্গে আড্ডা দিতে গড়িমসি করে না, কি তাই তো? আর একটা গানের পরে তো তোমাদের কাছে আবারও ফিরে এলাম, আর তোমরা শুনছো যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, সঙ্গে রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি। কে কেমন একটা মিষ্টি গান শুনিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করলাম। দেখো এই গানের কথাগুলো কোথাও না কোথাও আমাদের মনের কথার সঙ্গে মিলে যায়, তাই না? যে বন্ধুটার হাত অনেকদিন আগে ছেড়ে এসেছি, কলেজে যার সঙ্গে শেষ দেখা হয়েছিল, আবার যদি আজকের একটা নতুন সকালে তার হাত ধরে একসঙ্গে আবার কিছুটা পথ চলা যায় তাহলে ঠিক কেমন হয়? জীবনে সব কিছু এরকম আসবে যাবে যখন সুযোগ পাবে বন্ধুর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নেবার, সেটাকে কিন্তু একেবারে মিস করো না। আমি জানি তোমরা মিস করো না, আর তাই তো বারবার বলছি যে আজকে রবিবার হওয়া সত্ত্বেও আমি নিশ্চিত যে আমার শ্রোতা বন্ধুরা ইতিমধ্যে রেডিওটা টিউন করে নিয়েছে। আর কিভাবে তোমরা আমাকে গুড মর্নিং জানাবে? আরে আমাদের আজকের ফেসবুকে যে পোস্টারটা রয়েছে তার নিচে চটপট কমেন্ট করে ফেলো, জানাও আমাকে গুড মর্নিং, আর তার সঙ্গে জানাও যে আজকের এই সকালবেলাটা আমার

0: সঙ্গে আড্ডা দিতে তোমাদের ঠিক কেমন লাগছে? আচ্ছা, অনুষ্ঠানের শুরুতেই তো আমি তোমাদেরকে বললাম যে মানে আমরা এই যে যুববাণীর আড্ডা মানে তো শুধুই গল্প নয়, থাকে নানান রকমের তথ্য, নানা রকমের বিষয় সেখানে তুলে ধরা হয়। আর সকালবেলা মানে আমাদের সকলের মধ্যে কিন্তু একটা পড়াশোনা করবার চিন্তাভাবনা থাকে যে সকালবেলা কালকে রাত্রে ঠিক আছে রাত হয়ে গেছে আর পড়বো না, সকালবেলা একটু পড়ে নেব। তো এই যে পড়ার বিষয়টা, এটা যদি আড্ডার মধ্যে আসে তাহলে ঠিক কেমন হয়? আরে বন্ধু, তোমাদের কথা মাথায় রেখেই তো আমরা এইভাবে অনুষ্ঠান সাজিয়েছি যেখানে আড্ডা হবে, গল্প হবে, গান থাকবে, আর থাকবে বিভিন্ন তথ্য যেটা তোমাদের সমৃদ্ধ করবে বটে। আর পড়ার গল্প হলে আমার কিন্তু ইতিহাসের কথা খুব মনে পড়ে যায়, মানে ইতিহাস পড়তে আমি যে কী বকুনিটা খেতাম, দিদির কাছে কী মার খেতাম, মানে যুদ্ধ হতো, ইতিহাসের বিশ্বযুদ্ধ পড়তাম এবং নিজেরাও সেই যুদ্ধ করতাম। কিন্তু সেই ইতিহাসের কথা আমি তোমাদের যদি গল্পের ছলে জানিয়ে দিই তাহলে কেমন হয়? বেশ অনেকটাই সুবিধা হয়, তাই তো? তো চলো তোমাদের এবার চট করে জানিয়ে দিই যে আজকের দিনের ইতিহাসটা ঠিক কী, মানে আজকের দিনটা ঠিক কী কীভাবে আমাদের কাছে ঘটনাবহুল।
1: আজ এই দিনে।

1827 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় সিপাই বিদ্রোহের অন্যতম সৈনিক মঙ্গল পাণ্ডে। 1863 সালের আজকের এই দিনে বাঙালি কবি দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি, নাট্যকার, গীতিকার এবং সুরকার। তিনি দেশাত্মবোধক গান এবং ঐতিহাসিক নাটক রচনার জন্য বিশেষভাবে পরিচিত। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে মেবার পতন, শাহজাহান, চন্দ্রগুপ্ত অন্যতম। তার রচিত দেশপ্রেমমূলক গান আজও মানুষের মনের বেশ অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তার এই অবদান আমাদের সকলের কাছে চিরস্মরণীয়। ১৮৯৯ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত বাংলা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়। আর আজকের সুপ্রভাতের আসরে আমরা তাঁকে নিয়েই গল্প করব। ১৯০০ সালের আজকের এই দিনে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক, রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকারক এবং বিশ্বভারতীর রসায়ন বিভাগের একজন বিখ্যাত বিজ্ঞানী শিক্ষক শৈলজা রঞ্জন মজুমদার জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে। ১৯৩৮ সালের আজকের এই দিনে ভারতীয় জ্যোতির্পদার্থবিদ্যা এর একজন অন্যতম বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নারলিন জন্মগ্রহণ করেছিলেন। ২০০০ সালের আজকের এই দিনে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী এবং সাহিত্যিক কমলা দাশগুপ্ত প্রয়াত হন।

তাহলে আজকের এই দিনের ইতিহাসের কথা তোমাদেরকে জানালাম, মানে পড়াশোনাটাকে একটুখানি চক্কর লাগিয়ে নিলাম আর কি। সকাল সকাল তো একটু পড়াশোনা করতে হবে, না হলে তো বাড়িতে বকুনি খাবো, তাই না? তবে তুমি কি উঠেছো, মানে তুমি কি এবার ফ্রেশ হয়েছো, হাতে চায়ের কাপটা নিয়েছো কি, এখনো হওনি? তাহলে আমি তোমাকে একটা গান শোনাই, শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা শুনতে শুনতে তুমিও রেডি সেডি হয়ে আবার চলে এসো আজকের এই আড্ডায়। তারপর আমরা আবারও আমাদের আজকের এই গল্পকে এগিয়ে নিয়ে যাব। সঙ্গে থাকো, শুনতে থাকো।

শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠেও তোমাদেরকে এমন সুন্দর করে আয় চলে আয় বলে ডেকেছি যে বন্ধুরা ভাবছিল যে না আজকে আর আড্ডা দেবো না, সেও কিন্তু আর মুঠোফোনটার সুইচ অফ করতে পারলো না, মানে আমাদের সঙ্গে তাদেরকেও থাকতে হলো। এমন মিষ্টি করে ডাকলে, সকালবেলা এমন সুন্দর সুন্দর গান শুনে ঘুম থেকে তুললে, কে না আড্ডা দিতে চায় বলো তো? তবে আড্ডা তো শুরু হয়েছে বেশ অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এই আজকের আড্ডাটা যে বিষয় নিয়ে, মানে আজকের আড্ডায় যেটা নিয়ে আমরা গল্প করব, যাকে নিয়ে জানবো, সেই বিষয়টাই তো এখনও জানা হয়নি, তাই তো? তবে মানে আজকে যারা আমাদের অনুষ্ঠানটা শুনছো তারা তো ইতিমধ্যেই আমাদেরকে, যারা মানে এখানে লাইভ অনুষ্ঠান ছাড়াও যারা আমাদের ফেসবুক পেজে ফলো করো তারা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে আজকে আমরা কাকে নিয়ে কথা বলছি, মানে কী বিষয় থাকছে আমাদের আজকের এই সুপ্রভাতের আসরে। আর যারা জানো না তাদের জন্য আমি রয়েছি, আমি তো সেই জন্যেই এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দেব বলে। আজ আমরা কথা বলবো এমন একজন সাহিত্যিককে নিয়ে যিনি তার লেখনীর মধ্যে দিয়ে খুব সহজেই মানুষের জীবন, সুখ দুঃখ, হাসি কান্নার গভীর সত্যকে তুলে ধরতে পারতেন। খুব সহজে বললাম কারণ তিনি কিন্তু কেবলমাত্র লেখকই ছিলেন না, তিনি ছিলেন একজন চিকিৎসক। একজন চিকিৎসক হয়েও তার লেখনীর এই যে গভীরতা, মানে এতটা সহজ করে সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা, বাস্তব জীবনের প্রতিচ্ছবিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরবার তার যে ক্ষমতা, সেটাই কিন্তু তাকে আমাদের কাছে করে তুলেছিল অসামান্য। হ্যাঁ, 1899 সালের 19 জুলাই, অর্থাৎ আজকের দিনে বিহারের মণিহারি গ্রামে জন্মগ্রহণ করেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। যদিও তার পূর্বপুরুষদের বাড়ি ছিল আমাদের এখানে, মানে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তার বাবা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক এবং মা মৃণালিনী দেবী, ইনি ছিলেন অত্যন্ত সংস্কৃতি মনা একজন মানুষ। ছোটবেলা থেকেই লেখকের কিন্তু বই পড়ার স্বভাবটা ছিল, তিনি বই পড়তে, লিখতে এবং মানুষের জীবনকে, প্রত্যেকটি মানুষকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে ভালোবাসতেন। তবে তোমরা কি জানো যে তার ছদ্মনাম বনফুল এবং

তার ছদ্মনাম বনফুল হয়। যারা জানো না তাদেরকে আমি গল্পটা বলি। ছাত্রজীবন থেকেই তো তিনি লিখতে এবং পড়তে খুব ভালোবাসতেন, মানে তিনি বিভিন্ন কবিতা লিখতেন, বিভিন্ন গল্প লিখতেন। কিন্তু তার যে শিক্ষক ছিল, তিনি লেখালেখির পাশে বিজ্ঞানের দিকেও খুবই ভালো ছিলেন, তো তাঁর যে শিক্ষক ছিলেন তার অন্যরকম স্বপ্ন ছিল যে হয়তো তিনি বিজ্ঞানের দিকেই বেশি মনোযোগ দেবেন এবং সেই বিষয়ে সাইন করবেন। কিন্তু লেখক তো বিজ্ঞানের পাশাপাশি কলম ধরতেও ভালোবাসেন, তার লেখনীর প্রতিও তো অসীম আগ্রহ। কিন্তু শিক্ষক মশাই কী করলেন? শিক্ষক মশাই এসে তার সাহিত্য চর্চার এই যে একটা যে বাতাবরণ সেটা দেখে তাকে বকাবকি করলেন, বললেন যে এইভাবে যদি তুমি লেখালেখি করতে থাকো তাহলে তোমার জীবনের যে মূল লক্ষ্য, মানে আমরা তোমাকে চাই একজন বিজ্ঞানের ভালো ছাত্র হিসেবে, সেই দিক থেকে কিন্তু ক্ষতি হতে পারে, তোমার পড়াশোনার ক্ষতি হবে। এবং তার লেখাপড়া একেবারেই, মানে লেখালেখির ব্যাপারটা একেবারেই বন্ধ হয়ে গেল। কিন্তু কবির মন তো মানে না, সে তো লিখতেই চায়। যে হাতে কলম ধরে তিনি অঙ্ক করেন, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখেন, হৃৎপিণ্ডের কটা ভাগ এই সমস্ত লেখেন, সেই হাতেই তার মন চায় মানুষের হৃদয়ের বেদনার কথা তুলে ধরতে, লিখতে। তো তিনি কি করলেন? তিনি তার লেখনীকে তো কোনোভাবেই চাপা দিতে পারছেন না, এটা তো তার মানে নিজস্ব একটা সত্তা। তিনি তো চাইছেন, কলম ধরলেই তিনি একদিকে যেমন বিজ্ঞানের ভাষা লিখছেন, অন্যদিকেই তার মন চাইছে যে মানুষের বেদনার কথা, তিনি চোখে যা দেখছেন সেইগুলোকে লিখে তুলে ধরতে। তো এইরকম একটা পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে, যেখানে তাকে শিক্ষক মশাইও বকাবকি করেছেন যে এখন একদম এরকম লেখালেখি নয়, তুমি পড়াশোনার দিকেই তোমার সমস্ত মনোযোগ দাও, তুমি পুরোপুরিভাবে মনোনিবেশ করো, তো এরকম একটা সময় দাঁড়িয়ে তিনি কি করলেন? তিনি নিজের পরিচয়টাকেই গোপন করে দিলেন, তিনি নাম নিলেন বনফুল এবং তার লেখালেখিটাকে চালিয়ে গেলেন। কিন্তু শিক্ষকের যেটা মনে হয়েছিল যে সাহিত্য চর্চা করলে বোধহয় পড়াশোনার ক্ষতি হবে, সেটা কিন্তু কোনো রকমভাবেই হলো না। তিনি তার প্রমাণও দিয়ে দিলেন, তিনি তার লেখালেখির পাশাপাশি তার প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর, মানে উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেন এবং তারপরে পাটনা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে তিনি ডিগ্রিও অর্জন করে ফেললেন। চিকিৎসক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করলেন, কিন্তু রোগীর শরীরের পাশাপাশি মানুষের মনেও তিনি গভীরভাবে, মানে মানুষের মনের যে ক্ষত সেটাকেও গভীরভাবে পড়তে শিখে গেলেন। আর সেই অভিজ্ঞতাই তার গল্পকে করে তুলল অন্য সমস্ত লেখকদের গল্পের থেকে অনেকটা আলাদা, করে তুলল বাস্তববাদী, প্রাণবন্ত এবং হৃদয়স্পর্শী। বন্ধুরা, চিকিৎসকের চেম্বারে তো প্রতিদিন বহু মানুষ আসেন, কারোর মুখে হাসি, কারোর চোখে জল, কারোর মনে আশা, আবার কারোর জীবনের সংগ্রাম। বনফুল এই সব মানুষগুলির জীবন থেকেই তুলে আনলেন তার গল্পের চরিত্রকে। আর তার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বলতো? সংক্ষিপ্ততা। অনেক সময় গল্পের ধরো কিছুটা কেউ পড়েছেন, মানে অর্ধেকটা পড়েছেন, অর্ধেক পৃষ্ঠা পড়েই পাঠকের মনে কিন্তু এই গল্প গভীর আলোড়ন সৃষ্টি করত। ওই যে অল্প কথায় সত্য কথা যদি উঠে আসে, মানে অল্প কথায় বড় সত্যকে তুলে ধরার একটা ক্ষমতাই ছিল তার সাহিত্যে। তিনি বাংলার ছোট গল্পের ইতিহাসে সেই জন্যই একজন অনন্য ব্যক্তিরূপে স্থান অধিকার করে রয়েছেন আজও। আর তিনি শুধু ছোট গল্পই যে লিখেছেন তা কিন্তু নয়, তিনি লিখেছেন বিভিন্ন উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ এবং আত্মজীবনী। তার সাহিত্য জীবন ছিল প্রায় 65 বছরের কিংবা তারও বেশি। লিখে গেছেন তিনি শত শত ছোট গল্প, বহু উপন্যাস, অসংখ্য কবিতা, আর আমাদের বাংলা সাহিত্যকে করে তুলেছেন সমৃদ্ধ। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হল স্থাবর, তৃণখণ্ড, হাটে বাজারে, অগ্নিশ্বর, ভুবন সোম এগুলি। আর তার বহু সাহিত্যকর্ম কিন্তু চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে, মানে ভাবো, শুধুমাত্র সেগুলো বইয়ের পাতায় থেকে যায়নি, সেগুলো কিন্তু বড় পর্দায় অভিনীত হয়েছে এবং দর্শকের মনকে একবারে জয় করে নিয়েছে তার লেখনীগুলো। তো একজন মানুষ একই সঙ্গে চিকিৎসক এবং সাহিত্যিক, এই উদাহরণ কিন্তু আমরা খুব একটা বেশি দেখতে পাই না, তাই না? আর বনফুলি কিন্তু প্রমাণ করেছিলেন, মানে তার যে শিক্ষক যিনি তাকে সেই সময় লিখতে বারণ করেছিলেন, তার কলমের, মানে তার কলমের নিব ভেঙে দিতে চেয়েছিলেন, তিনি কিন্তু চুপি চুপি তাকেও প্রমাণ দিয়েছেন যে বিজ্ঞান এবং সাহিত্য একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা পরিপূরক। একজন চিকিৎসক যেমন মানুষের শরীরের ব্যথা বোঝেন, ঠিক তেমনই একজন সাহিত্যিক মানুষের মনের ব্যথাকেও অনুভব করতে পারে। তবে আমাদের বন্ধু, মানে আমার যারা বন্ধুরা আমাকে ইতিমধ্যে শুনছে, তাদের তো এখন একটা গান শোনাতে হবে, না হলে তাদের

গানে গানে আমার মনের কথা তোমাদেরকে তো জানিয়ে দিলাম, এবং লেখকের যে লেখনের ভাষা, মানে ছোট্ট এবং সংক্ষিপ্ত গল্পের মধ্যে মানব জীবনের যে মানে সত্যতাকে তিনি তুলে ধরতেন, সেটাও কিন্তু আমাদের মনে

কোথাও না কোথাও এভাবেই রয়ে যাবে, তাই তো? আর আজও বাংলা সাহিত্য প্রেমীরা যখন বনফুলের গল্প পড়েন তখন কিন্তু বারবার তাদের মুগ্ধ হতেই হয়। তার লেখায় রয়েছে জীবন দর্শন, মানবতা, বিভিন্ন হাস্যরস এবং তীক্ষ্ণ বাস্তববোধ। আচ্ছা, একটু আগেই তো আমরা তার শৈশব সম্পর্কে জানলাম, তার চিকিৎসা জীবন, তার সাহিত্য চর্চা কিভাবে শুরু হলো সেই গল্পও তোমাদেরকে আমি বললাম। এবার চলো তার সাহিত্য ভুবনের আরও গভীরে প্রবেশ করি। বনফুলের লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা তোমাদেরকে বারবারই বলছি, সংক্ষিপ্ত অথচ গভীর। তিনি বিশ্বাস করতেন অল্প কথায়ও মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যকে প্রকাশ করা যায়। আর তাই তার কোনো গল্প মাত্র কয়েকটা পৃষ্ঠা যদি তুমি পড়ো তাহলেই কিন্তু তার প্রভাব, মানে গল্পের এরপরে কী হবে সেটা তুমি বুঝতে পেরে যাবে। তিনি মানুষের দৈনন্দিন জীবন, সমাজের বৈষম্য, সম্পর্কের টানা পড়েন, ভালোবাসা, ত্যাগ, হাসি, কান্না সব কিছুকেই খুব সহজ ভাষায় তুলে ধরতেন। আর তার গল্প পড়লেই মনে হবে যেন আমাদের আশেপাশের মানুষগুলোর জীবনের কথাই তো এখানে ফুটে রয়েছে, তাই না? এগুলো তো আমরা রোজই দেখি, এরকমই তো ঘটে আমাদের প্রত্যেকের জীবনে। আর তাই তো বনফুল শুধু সাহিত্যিকই নন, একজন অসাধারণ পর্যবেক্ষকও ছিলেন। একজন চিকিৎসক হিসেবে তিনি সমাজের নানান শ্রেণীর মানুষের সঙ্গে মিশেছেন, আর সেখানে দাঁড়িয়ে তার তো বিভিন্ন অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন অভিজ্ঞতাকে তিনি তুলে ধরেছেন তার লেখনীর মধ্যে। একটু আগেই তোমাদেরকে বললাম যে তার বহু উপন্যাস পরবর্তীকালে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে, যেমন অগ্নিস্বর অবলম্বনে একটা বাংলা চলচ্চিত্র সিনেমাও কিন্তু তৈরি হয়েছিল। এইভাবে ভুবন সোম, সেটাকে কেন্দ্র করে একটা হিন্দি চলচ্চিত্রও তৈরি হয়ে থাকে, এবং ইতিহাসের পাতায় তার এই লেখনীগুলো কোথাও না কোথাও গিয়ে এক একটা মাইল ফলক তৈরি করে, তাই না? আর বনফুল শুধু যে সাহিত্যিক, তার যে লেখা শুধু বইয়ের পাতাতে কিন্তু তা সীমাবদ্ধ ছিল না, বড় পর্দাতেও তা আলোড়ন জাগিয়েছিল। আচ্ছা, বনফুলের গল্প যখন বললাম তখন তোমাদের বলি যে বড় বড় ভাষা এবং জটিল শব্দের ব্যবহার তো সেখানে নেই, তো যারা ছোটরা মানে গল্প পড়তে চায় কিন্তু গল্পের মধ্যে ওই যে শক্ত শক্ত ভাষা সেগুলোর জন্য তারা কোথাও না কোথাও গিয়ে বাংলা গল্প পড়তে চায় না, তাদের জন্য কিন্তু বনফুলের গল্পের বই যদি তোমাদের সঙ্গে রাখো একেবারেই অসুবিধা হবে না, খুব সহজ সরল ভাষায় সুন্দর সুন্দর গল্প তোমরা পড়তে পারবে। আর সাধারণ মানুষের এই যে ভাষার অসাধারণ, সাধারণ ভাষা এই যে এরকম অসাধারণ সাহিত্য তিনি সৃষ্টি করেছেন, সেই কারণেই বিশেষত যারা ছাত্রছাত্রী মানে যারা একেবারে প্রবীণ, যারা বিগিনার্স যাকে আমরা বলি, সবে সবে গল্পের বই পড়তে শুরু করছে, তাদের কাছে তার বইগুলো কিন্তু এক একটি অমূল্য রতন। তার রচনার আরও একটা উল্লেখযোগ্য দিক হলো মানবিকতা। তিনি কখনো মানুষের ধর্ম, জাতি, অর্থনৈতিক অবস্থান এই সব দিয়ে মানুষকে বিচার করতেন না, আর এটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। সাহিত্য জগতে তার অসামান্য অবদানের জন্য তিনি বহু সম্মানে ভূষিত হয়েছিলেন, আর বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করে তুলেছেন। আর তাই তো আজকের এই দিনে দাঁড়িয়ে যখন ডিজিটাল যুগে আমরা ডেথ স্ক্রলিংয়ে সবাই এত ব্যস্ত, আমাদের কাছে সময়ই নেই, আমরা গল্প পড়তেই ভালোবাসি না, আমরা ফোনেও এমনকি কোনো একটা ভিডিও যদি খুব লেন্দি হয় সেটাকেও আমরা স্কিপ করে যাই, সেখানে দাঁড়িয়ে বনফুলের যদি গল্পগুলো পড়ো, মানে ছোট্ট ছোট্ট গল্প কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত সুন্দর একটা গল্প যেটা পড়লেই পাঠকের মনে একটা সুন্দর অনুভূতি জাগবে, তাহলে এই গল্পগুলো পড়ে ফেললে তুমি কিন্তু একটা বাংলা সাহিত্যের যে অন্য রূপ, অন্য যে জগৎ, সেই জগতে প্রবেশ করবে। আর এই রকম লেখার মধ্যে দিয়েই তো তিনি একজন প্রকৃত সাহিত্যিক হয়ে উঠেছিলেন। আচ্ছা, একজন মানুষ ভাবো যিনি সকালবেলায় রোগী দেখছেন, হাসপাতালে কাজ করছেন, আবার বিকেলবেলায় ফিরে এসে বা রাত জেগে তিনি উপন্যাস এবং গল্প লিখছেন, কি অদম্য ইচ্ছা ভাবো তুমি মানুষটার, এবং কি নিষ্ঠা সাহিত্যের প্রতি! আর এই নিষ্ঠাই বাংলা সাহিত্যের আকাশে তাকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে। সাহিত্য কিন্তু শুধু মানুষকে বিনোদন দেয় না, মানুষকে ভাবতে শেখায়। আর বনফুলের প্রত্যেকটি লেখা আমাদের জীবনকে নতুন করে, জীবনের বিভিন্ন দিককে শেখায়, মানে জীবনের বিভিন্ন দিক থেকে আমরা কীভাবে শিক্ষা নিতে পারি, কীভাবে সেটাকে নতুন করে বিবেচনা করতে পারি তা কিন্তু আমরা বনফুলের গল্প পড়লেই জানতে পারবো। তার গল্পের চরিত্ররা আজও আমাদের চারিপাশেই রয়েছে, তাই সময় বদলালেও বনফুলের সাহিত্য আমাদের কাছে কখনো পুরনো হবে না। তাকে নিয়ে তো আরও গল্প করবো, এরকম রঙিন সূর্যের কথা আমরা আরও বলবো, তবে বাইরেটা একবার তাকিয়ে দেখো, সকাল তো অনেকটাই হলো, সূর্যি মামা কি রঙিন হয়েছে? তার প্রতাপ কি বেড়েছে? কি বেড়েছে নিশ্চয়। তাহলে গানে গানেও অনুপম রয়ের কণ্ঠে সূর্য রঙিন এই গানটা থাক তোমাদের জন্য, ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

সত্যি, সূর্য যত রঙিন হয় তার প্রতাপ যতই বাড়ে সকালের স্নিগ্ধতা ততটাই কমতে থাকে, এবং আমাদের সকাল সকাল মনের ভেতরটা যতটা শান্ত থাকে, স্নিগ্ধ থাকে, দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও গিয়ে ওই সূর্যের প্রতাপের মতন আমাদেরও ব্যস্ততা নেমে আসে জীবনে, যে পরপর রুটিন ওয়াইজ এইগুলো করতে হবে, এবার এইখানে যেতে হবে, এই কাজ করতে হবে, এবং কোথাও না কোথাও গিয়ে নিজের যে সফট কর্নারটা, যে স্নিগ্ধতাটা, সেটা হারিয়ে যায়। তাই সকালটা কখনো মিস করো না, বুঝলে? সকালটা উঠলে নিজের সঙ্গে খানিকটা সময় কাটাও, নিজেকে কিছুটা সময় দাও, সকালের স্নিগ্ধতাটাকে একটু অনুভব করে নাও, দেখবে নিজেকে নতুন করে খুঁজে পাবে। যেমন করে আজকে আমরা গল্প বলছি বাংলা সাহিত্যের একজন নক্ষত্রের কথা, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে আমরা স্মরণ করছি, তার এই যে সাহিত্য চর্চা, খুব সংক্ষিপ্ত ভাষাতে তিনি যে লিখতেন এবং তার লেখনীর যে পূর্ণতা, সেটা প্রজন্মের পর প্রজন্ম যখন আজও আমরা তাঁর লেখনীকে পড়ছি, তখন কোথাও না কোথাও গিয়ে পাঠকের হৃদয়ে তিনি কিন্তু আজীবন বেঁচেই থাকছেন, তাই তো? এবং বনফুলের সেই বিরল সাহিত্য তাকে একজন যে ভালো সাহিত্যিক বানিয়েছেন তা কিন্তু নয়, তাকে আমাদের মনে আজও একই জায়গায় রেখে দিয়েছেন। সকল পাঠক যখনই তার গল্প পড়েন, কোথাও না কোথাও গিয়ে তাদের মধ্যে তার যে সেই সময়ের অনুভূতিটা, তার লেখনীর যে অনুভূতিটা, সেটা জীবিত হয়ে ওঠে। তিনি আমাদের শিখিয়েছেন সাহিত্য মানেই শুধু কল্পনার জগৎ নয়, সাহিত্য হলো মানুষের জীবনের প্রতিচ্ছবি। আমাদের চারিপাশে সাধারণ মানুষ, তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশা, এই সব কিছুই ছিল তার লেখনীর বিষয়। একজন চিকিৎসক

হিসেবে তিনি মানুষের শরীরের ব্যথা দেখছেন, আর সাহিত্যিক হিসেবে মনের ব্যথাকে ভাষায় লিখছেন, মানে ভাষায় রূপ দিচ্ছেন। আর তাই তার প্রত্যেকটি গল্প যেন আজও আমাদের সকলেরই জীবনের এক একটি গল্প, আমাদের জীবনের এক একটি আয়না, তাই না? তো আজকের দিনে আমরা যখন মোবাইল দেখি আর সমাজ মাধ্যমে ব্যস্ত হয়ে পড়ি, তখন আমাদের প্রত্যেকেরই বই পড়ার অভ্যাসটা কিন্তু একেবারেই চলে যাচ্ছে। কিন্তু ভালো বই মানুষের চিন্তা শক্তিকে সমৃদ্ধ করে, ভাষাকে সুন্দর করে এবং মনকে আরও সংবেদনশীল করে তোলে। তাই আজকে আমরা তাকে তো কুর্নিশ চালাচ্ছি, তার জীবনের বিভিন্ন ঘটনা, তার বেড়ে ওঠা, কিভাবে তিনি সাহিত্যিক হলেন, তার চিকিৎসা জীবন সম্পর্কে তোমাদেরকে জানালাম, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তাকে যদি সত্যিই আমাদের বিনম্র শ্রদ্ধা জানাতে হয়, তাহলে কিন্তু তার লেখনীগুলোকে আজও আমাদের সঙ্গে রাখতে হবে। এবং আপামর যারা আমাদের যুব সম্প্রদায় রয়েছে, তাদের এই মুঠোফোনের মধ্যেই তাদের জগতের সীমাবদ্ধতাটাকে না রেখে বইয়ের ভেতর আমাদের আবারও হারিয়ে যেতে হবে। সত্যি করে বলো তো, বইয়ের চেয়ে ভালো বন্ধু কি আমাদের কারোর হতে পারে? যখন আমরা ছোট ছিলাম তখন গ্রীষ্মের ছুটিতে আমাদের প্রত্যেকেরই একটা টার্গেট থাকতো যে এই বইটা আজকে শেষ করব, এবং বই পড়তে পড়তে তার যে কল্পনার জগৎ, লেখকের যে ভাবনা, তার সঙ্গে আমাদের হৃদয়ের ভাবনা কখন যে মিলেমিশে একাকার হয়ে যেত, সেটা কিন্তু আমরা সত্যিই খুঁজে পেতাম না, তাই না? আর যদি তোমরা বনফুলের বই পড়ো, তার ছোট গল্পগুলোকে একটু ছুঁয়ে যাও, তাহলেই দেখবে যে জীবনের যুক্তিতক্ক, মানবতা, বিভিন্ন ব্যঙ্গ, হাস্যরস, এই সব কিছুর মধ্যে দিয়ে তিনি জীবনের কঠিন বাস্তবগুলোকে কত সহজে তুলে ধরেছেন। আর তাই তো, তিনি একজন সাহিত্যিক নন, একজন জীবন দর্শনের শিক্ষকও হয়ে উঠেছেন আমাদের সকলের কাছে। আজকের এই অনুষ্ঠানে তো তাকে আমরা সম্মান জানাচ্ছি, তার চরণে বিনম্র শ্রদ্ধা যাপন করছি। তবে আমাদের এই মহাকাশে তার মতন একজন মহামানবকে পেয়েছি বলে তাকে নিয়ে বা তার জন্য দুর্নিবার সাহার কণ্ঠে শুনে নি এই গানটা। কথা হচ্ছে গানের ওপারে।

দেখো, গল্প করতে করতে সময় কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছে। তবে যে কথাটা বলছিলাম, বই পড়ার অভ্যাস নিয়ে তোমাদেরকে কথা বলছিলাম, আর বই পড়ার অভ্যাস নিয়ে যখন কথা বলছিলাম তখন কথায় কথায় তোমাদেরকে বলি আরও একটি গল্প। এই বই পড়া নিয়েই যখন কথা উঠলো তখন তো এই গল্পটা তোমাদের বলতেই হয়। তো একটা গ্রামে একজন কিশোর ছিল, তার বাড়িতে অনেক অভাব ছিল, মানে তার কাছে পড়ার মতন দামি পোশাক ছিল না, বড় স্কুলে সে পড়বার সুযোগও পায়নি কখনো, এবং তার আশেপাশে যে সকল মানুষরা ছিলেন তারা বিভিন্ন বিনোদনের মধ্যে সারা দিন রাত ডুবে থাকতেন। ছেলেটি কিন্তু সেই সব কিছুতেই যেত না, সে পড়াশোনাই করত। সে বই পড়তে খুবই ভালোবাসত, বিভিন্ন লাইব্রেরি থেকে বন্ধুদের থেকে বই এনে সে দিন রাত বই পড়ত।

এটা দেখে তার যারা সহপাঠী ছিল, তার আশেপাশে যে সমস্ত লোকেরা ছিল, তাকে দেখে হাসাহাসি করতো এবং বলতো যে আমাদের মতন ঘরের ছেলেরা এত বই পড়ে কি হবে। সে কিচ্ছু বলতো না, সে নীরবে বই পড়ে যেত। এবং বেশ কিছুদিন পর সে বিভিন্ন পরীক্ষা দেয় এবং তার মধ্যে একটি বড় পরীক্ষায় সে সাফল্য পায়। এবং তখন তার আশেপাশের যে সমস্ত মানুষেরা ছিলেন, তারা এসে তো হতভম্ব হয়ে পড়েন, তাকে জিজ্ঞাসা করেন যে কিভাবে এটা সম্ভব হলো, তার জীবনের শিক্ষকটা আসলে কে। তখন এই ছেলেটি তাদের একটি উত্তর দেয় যে আমার জীবনের প্রকৃত বন্ধু, প্রকৃত শিক্ষক হলো বই। তাই বই পড়ার অভ্যাস কখনোই ছেড়ো না বন্ধু, একটু একটু করে হলেও, 10 মিনিট 15 মিনিট হলেও একটু বইয়ের পাতায় নিজের চোখটা রাখো। তাহলে কিন্তু তোমার শরীর, মন এবং স্বাস্থ্য, তোমার চোখ সব কিছুই ভালো থাকবে, আর নিজেও একটা নতুন জগতে, একটা খোলা জগতের মধ্যে নিজের মানসিকতাকেও রাখতে পারবে। তাই বই পড়ার অভ্যেস জারি রাখতে হবে। আচ্ছা, সকালটা না হয় আমার সঙ্গে তোমরা শুরু করলে, কিন্তু আজকের সারাদিনে তোমাদের জন্য নানা রকম চমক রয়েছে। মানে ওয়াইভি পোস্ট বক্স নিয়ে স্বাগতা এবং বিতোষক থাকছে বেলা 11টায় তোমাদের সঙ্গে। এরপর তোমরা শুনে নিতে পারো ওয়াইভি কমন রুম সৌরভ এবং মল্লিকার সঙ্গে। আর ঠিক সন্ধেবেলা মানে বিকেল 5:30টায় তোমাদের সঙ্গে থাকবে ঋত্বিক পেশার সন্ধানে নিয়ে। তো আজকের যুববাণীর বিভিন্ন অনুষ্ঠানের ফিরিস্তি তো তোমাদেরকে জানিয়ে দিলাম, তবে গল্প বলতে বলতে আমি কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ দিকে চলে এসেছি। আর যেতে যেতে তোমাদের জন্য রইল শিল্পী রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা। সকলে খুব ভালো থেকো, তোমার শরীর এবং মনের যত্ন নিও, আর আজকের মতন এখানেই টাটা।

শুনছিলেন হিন্দি শিক্ষার অনুষ্ঠান বাগধারা দীপজানির সঙ্গে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ম্যান্ডোলিন, লঘু সুর বাজিয়ে শোনাচ্ছেন শুভম কাঞ্জিলাল।

0: শুভম গঞ্জিলালের ম্যান্ডোলিনে শুনছিলেন লঘু সুর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়টা। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অমরনাথ মুখোপাধ্যায়। শিল্পীর কণ্ঠে শুনবেন প্রচলিত লোকগীতি।

এরকম প্রচলিত লোকগীতি শুনছিলেন অমরনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, একটু পরেই রাজধারা, সঙ্গে দেবযানী।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। তিন দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করবেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এই জাদুঘরের ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হচ্ছে। এরপর তিনি সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমূলের সর্ববৃহৎ দই কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 1 আগস্ট থেকে তাদের মাসিক পারিশ্রমিক 5,000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। এবারের অধিবেশন চলবে 13 অগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ

0: কোন বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। গতকালই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপিআই দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রথা অনুযায়ী অধিবেশন শুরুর আগে আজ সর্বদল বৈঠক ডেকেছে সরকার, সেখানে ডাক দেওয়া হয়েছে এনসিপিআইকেও। লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের গতকাল চিঠি পাঠিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি লোকসভায় এনসিপিআইয়ের মুখ্য সচেতক কাকলি ঘোষ চৌস্তিদারকেও সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এনসিপিআইকে আলাদা বসতে দেওয়ার ব্যাপারে লোকসভার অধ্যক্ষই যথাযথ পদক্ষেপ করছেন বলে মন্তব্য করেছেন বিধানসভায় বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
1: এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই, মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিং এ যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন।
0: তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে 164 কোটি টাকার হিসাব চেয়ে ব্যাংককে চিঠি দিয়েছে ইডি। হিসেবে গরমিলের অভিযোগ নজরে আসছে, কোন কাজে এই টাকা ব্যবহার হলো তা জানতে এ চিঠি। তদন্তকারীদের দাবি, বিপুল অঙ্কের এই টাকা কেয়ারওয়েল অ্যাভিয়েশন এবং তার সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে গেছে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সিআইডির অভিযানে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ মিলেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সিআইডি এবং অশোকনগর থানা যৌথ অভিযানে 8 নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। পূজা বিশ্বাস নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। উদ্ধার হয়েছে 4টি 7mm পিস্তল, 2টি 9mm পিস্তল, একাধিক ম্যাগাজিন এবং প্রায় 200 রাউন্ড কার্তুজ। উদ্ধার হয়েছে 12,000 নগদ টাকা এবং 2টি মোবাইল ফোন। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি লক্ষ্য করে গতরাতে বোমাবাজির অভিযোগ তুলেছে পরিবার। তাদের অভিযোগ, দুষ্কৃতীরা মুখ বেঁধে বাইকে করে এসে বাড়ি লক্ষ্য করে 3টি বোমা ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দা থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কুমারপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। গত সন্ধ্যায় নতুন তৈরি বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা বছর 40-এর সিরাজ মল্লিক। তাকে বাঁচাতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় স্ত্রী আলিয়া বিবি এবং 11 বছরের পুত্র আনাস মল্লিকের। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। কোচবিহারের তুফানগঞ্জ ইলেকট্রিক অফিস রোড এলাকায় গতকাল গভীর রাতে বিধ্বংসী আগুনে 8টি দোকান ভস্মীভূত হয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে তৈরি হওয়া মাছের ভেড়ি নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। গতকাল ক্যানিংয়ের কৃপাখালী এলাকায় পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। প্রশাসন ও বন দপ্তরকে দ্রুত ভেড়ির জল বের করে জমি পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরেও। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আগামী মঙ্গলবার থেকে এর পরিমাণ বাড়তে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মাতৃভূমির গৌরব ও সম্মান রক্ষার্থে মঙ্গল পাণ্ডে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: আধুনিক গান শুনছিলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে হবে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুনবেন বৃন্দগান শিক্ষার অনুষ্ঠান। শুনবেন একটি ওড়িয়া গীত, গীতিকার কে সি পানিগ্রাহী।

0: तो अब यह गाना तो आपने सीख लिया, इसे याद रखना, भूलना नहीं। यह गाना तुम भी गाओ, अपने भाई बहनों से गवाओ तथा स्कूल में भी गाओ। नमस्कार।
1: এরকম শুনছিলেন বৃন্দগান শিক্ষার অনুষ্ঠান। শুনলেন একটি ওড়িয়া গীত, গীতিকার কে সি পাণিগ্রাহী। শেষ হল বৃন্দগান শিক্ষার আসর, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন দেশাত্মবোধক গান পরিবেশনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

দেশাত্মবোধক গান শুনছিলেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুদ্ধ সারং রাগে খেয়াল পরিবেশন করলেন মঞ্জুশ্রী রায়চৌধুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন দেবাশিস দুবে এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, শুরু হল সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন ঘড়িতে সময় বিকেল 4:59 হয়ে 57 সেকেন্ড। একটু পরেই খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে শক্তি সিং।

0: এতক্ষণ প্রচলিত ভক্তিগীতি শুনলেন সুজয় চন্দর কণ্ঠে, আকাশবাণী কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্জে, এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন সভা কি ঘটা ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

0: এর সঙ্গে শেষ হল আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন বাংলায় ক্রীড়া সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে আজ রাতে ফুটবল বিশ্বকাপ ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, সর্বত্র রাত জেগে খেলা দেখার প্রস্তুতি। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের তৃতীয় স্থান লাভ করেছে। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন হয়েছেন। লর্ডসে একদিনের সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতের সামনে 388 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি, অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতলে তারা পরপর দুবার বিশ্বকাপ জেতা তৃতীয় দল হবে। এর আগে ইতালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 ও 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জেতে। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে, অন্যদিকে 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন অপর সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। এদিকে বিশ্বকাপ ফাইনাল ম্যাচকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি জেলায় বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিন বসিয়ে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলের জনপ্রতিনিধি, বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগেও বিভিন্ন জায়গায় ক্রীড়াপ্রেমীদের খেলা দেখানোর বন্দোবস্ত করা হয়েছে। একটি প্রতিবেদন।
1: সারা বিশ্বের সঙ্গে ফুটবলের মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালে স্টেডিয়ামের আদলে ক্লাবগুলি সংলগ্ন মাঠে গোলপোস্ট ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি ইয়ামালের কাট আউট। ভারতীয় সময় রাত 12:30 ম্যাচ শুরু হলেও ইতিমধ্যেই অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে চলতি ফুটবল বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জিতে নিল ইংল্যান্ড। গতরাতে তারা ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে দেয়। একাধিক রেকর্ডে সাক্ষী থাকলো এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড তৈরি হলো এই ম্যাচে। দুদল মিলে মোট 10টি গোল করেছে। এর আগে এই রেকর্ড ছিল 1958 সালের বিশ্বকাপে, যেখানে ফ্রান্স 6-3 গোলে পশ্চিম জার্মানিকে হারিয়ে দেয়। এছাড়া নিজের জোড়া গোলের ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তালিকায় প্রথম স্থানে উঠে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রথম স্থানে উঠে এলেন তিনি। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে 10টি গোল করেন তিনি। দ্বিতীয় স্থানে 8টি গোল করে রয়েছেন লিওনেল মেসি। ফাইনালে এমবাপেকে ছাপিয়ে যাওয়ার সুযোগ থাকবে তাঁর। এছাড়াও 1970 সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানির গার্ড মুলারের একটি আসরে 10টি গোলের রেকর্ডও ছিলেন এমবাপে। এদিকে এই ম্যাচে হারের পর ফ্রান্সের জাতীয় দলের কোচ হিসেবে পদত্যাগ করলেন দিদিয়ের দেশাঁ। ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক হিসেবে 1998 সালে ফ্রান্সকে বিশ্বকাপ শিরোপা এবং 2 বছর পর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন। 2012 সালে কোচের দায়িত্ব নেন তিনি এবং 2018 সালের কোচ হিসেবে বিশ্বকাপ জয় করেন। তিনি সারা ফুটবল ইতিহাসে একমাত্র জার্মানির ফ্রান্স বেকেনবাওয়ার কোচ ও অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন। 1974 সালের বিশ্বকাপ জয়ী পশ্চিম জার্মানি দলের অধিনায়ক ছিলেন বেকেনবাওয়ার। 1990 সালে সেদেশের কোচ হন তিনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের হয়ে শেষ গোলটি করায় বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ইংরেজ গোলদাতা হলেন জুড বেলিংহ্যাম। 1986 বিশ্বকাপে 6 গোল করা গ্যারি লিনেকারের রেকর্ডটি ভেঙে দেন তিনি। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 3-0 গোলে কালীঘাট মিলন সংঘকে পরাজিত করেছে। মনবীর সিং, তন্ময় ঘোষ, দিবেন্দু বিশ্বাস গোল করেছেন। 3 ম্যাচে মোহনবাগানের পয়েন্ট 7। বিধাননগর পাটচক্র 1 গোলে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি, কল্যাণীতে ভবানীপুর ক্লাব 2-1 গোলে কাস্টমস ও ব্যারাকপুরে জর্জ টেলিগ্রাফ খিদিরপুর ক্লাবের মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। জাপান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন পিভি সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন তিনি। ফাইনালে আজ সিন্ধু 21-17 ব্যবধানে জাপানের একানে ইয়ামাগুচিকে হারিয়ে দেন। 2 বছর পর কোনো প্রতিযোগিতায় তিনি বিজয়ী হলেন। 2019 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই সিন্ধুর সবচেয়ে বড় সাফল্য। 2022 সালের থাইল্যান্ড ওপেনে শেষবার ইয়ামাগুচিকে হারিয়েছিলেন সিন্ধু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন। লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সিরিজ নির্ণায়ক তৃতীয় ওয়ানডেতে জয়ের জন্য 388 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শেষ পাওয়া খবরে ভারত 3 ওভার 4 বলে বিনা উইকেটে 10 রান করেছে। নির্ধারিত 50 ওভারে 3 উইকেটে 387 রান করে ইংল্যান্ড। বেন ডাকেট 141 ও জেকব বেথেল 91 রান করেন। ভারতের হয়ে 2টি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ভারত এর আগে প্রথম ওয়ানডেতে 6 উইকেটে জিতে যায়। ইংল্যান্ড দ্বিতীয় খেলায় 4 উইকেটে জয়লাভ করে। ওয়েস্ট ইন্ডিজের সদ্য প্রয়াত কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্সের প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে 1 মিনিট নিরবতা পালন করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে আজ রাতে ফুটবল বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের তৃতীয় স্থানে। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন রাত 10:00।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকে শুনে নিন আধুনিক গান, প্রথমে আশা ভোসলের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন এখন আধুনিক গান আশা ভোসলের কণ্ঠে গান শোনার পর এবারে মান্নাতের কণ্ঠে।

মান্নাদের কণ্ঠে আধুনিক গান শোনার পর নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন রাগ প্রধান হৈমন্তী শুক্লার কণ্ঠে।

হৈমন্তী শুক্লার কণ্ঠে রাগ প্রধান গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান।

0: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে বাংলায় স্পটলাইট।

আকাশবাণীর আজকের স্পটলাইট অনুষ্ঠানে পশ্চিম এশিয়া সংকট, বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়ে একটি আলোচনা সম্প্রচারিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রদূত প্রভুদয়াল সঞ্চালনায়। দীক্ষা সাক্সেনা।

দীক্ষা সাক্সেনা বলছেন, পশ্চিম এশিয়ার উত্তেজনা আবার বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি হামলা ও পাল্টা হামলায় এই অঞ্চলের সুস্থিতি নতুন করে নষ্ট হতে চলেছে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং অনেক বড় রকম সংঘাতের আশঙ্কায় সারা দুনিয়ায় উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতি বুঝতে এবং শান্তি ও সুস্থিতির লক্ষ্যে ভারতের কূটনৈতিক উদ্যোগের তাৎপর্য কী তা জানতে আজকের এই আলোচনা। প্রাক্তন রাষ্ট্রদূত প্রভু দয়াল যোগ দিয়েছেন। রাষ্ট্রদূত দয়াল, আকাশবাণীর এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। প্রভু দয়াল বলছেন, স্পটলাইটে স্বাগত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সঞ্চালক দীক্ষা সাক্সেনা বলছেন, মিস্টার দয়াল, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, সর্বশেষ ঘটনাবলীকে আপনি কীভাবে দেখছেন? ঠিক কী কারণে যুদ্ধবিরতি ভেস্তে গেল? প্রভু দয়াল বলছেন, আপনি জানেন, গত মাসে স্বাক্ষরিত মার্কিন ইরান সমঝোতা চুক্তি সম্পূর্ণ ভেঙে গেছে। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন। সমঝোতাপত্রে 60 দিনের জন্য ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে। ওমানের সঙ্গে এই বিষয়ে কাজও হচ্ছে। সেই সময় তেহরান হরমুজ প্রণালীতে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া এবং উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ হিসেবে ঘোষণা করতে অস্বীকার করে। হরমুজ প্রণালীর ওপর সার্বভৌম নিয়ন্ত্রণ তেহরানের এবং আগে থেকে অনুমতি নিয়ে জাহাজ চলাচল করতে দেওয়া হবে। ইরান তা বলবৎ করে পরিবেশ সুরক্ষা ফিজ আদায় করতে চায়। বাণিজ্যিক জলযানগুলি ইরানের দাবি না মানলে ইরান তাদের ওপর হামলা চালায়। এ থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে আক্রমণ। ইরান এরপর বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিগুলির ওপর মিসাইল ও ড্রোন হামলা চালালে পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হয়ে ওঠে। এবং সত্যি কথা বলতে কি, পরিস্থিতি আমার কাছে খুব একটা ভালো ঠেকছে না। সঞ্চালক বলছেন, আপনার কথাতে ভবিষ্যৎ জটিল হওয়ায় কূটনৈতিক উদ্যোগে যথেষ্ট এই পর্যায়ে আছে কি, উদ্যোগের যথেষ্ট সুযোগ এই পর্যায়ে আছে কি, নাকি সংঘাত আরও বিপজ্জনক জায়গায় পৌঁছবে বলে আপনার মনে হয়? প্রভু দয়াল বলছেন, কূটনৈতিক দৌত্যের পর্যাপ্ত অবকাশ আছে কি নেই, অথবা পরিস্থিতি আরও খারাপ হবে কি না, এই জটিল প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। আমার কাছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়, এই সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মত পার্থক্য তীব্র। তবে ঘুরোপথে আলোচনা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতা এই সংঘাতের মধ্যেও চলতে পারে এবং তা চলছে। সংঘাতের অবসানে উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির জটিলতা, আর্থিক ক্ষয়ক্ষতি এবং অভ্যন্তরীণ চাপ আলোচনায় পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে। তবে ইতিহাস থেকে আমরা জানতে পারি, অনেক গভীর সংকট তীব্র পর্যায়ে পৌঁছানোর পর আলোচনার টেবিলে বসে সমাধানের একটা পথ খুঁজে নেয়। সামরিক বিকল্পের সীমাবদ্ধতা সকলের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পর বহু ক্ষেত্রেই সম্পর্ক আলোচনায় ফিরে আসে। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট সব পক্ষের আগ্রহ, নিরাপত্তা, চাহিদা, আন্তর্জাতিক মধ্যস্থতা এবং কার্যকারিতার ওপর কূটনৈতিক আলোচনা আবার শুরু করার বিষয়টি নির্ভর করছে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা বলছেন, ইরান আবার নাকি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে। বিশ্বের তেল সরবরাহের প্রায় 1/5 এই সমুদ্রপথ দিয়ে হয়। প্রণালী বন্ধ যদি আবার হয়, এর ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ফলাফল কী হবে বলে আপনার মনে হয়? জাহাজ চলাচল কি আবার আগের মতো বিঘ্নিত হবে? প্রভু দয়াল বলছেন, হরমুজ প্রণালীতে জলযান চলাচল বিঘ্নিত হওয়া বা তা বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেয় এবং এর ফলে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা নতুন আকার নেয়। আমার কথা বলার অর্থ হল, বিশ্বের পেট্রোলিয়াম খরচের প্রায় 20% এবং
এলএনজির বৃহৎ অংশ ইরান এবং ওমানের মধ্যেকার এই করিডর দিয়ে যাতায়াত করে, যাকে আমরা হরমুজ প্রণালী বলি। এতে অল্প বাধা পড়লেই আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখা দেয়, আর এই প্রণালী বন্ধ হয়ে গেলে এলএনজির দাম ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম রাতারাতি অনেকটাই বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ অন্য পথ দিয়ে নিয়ে যেতে না পারায় বিশ্ব জ্বালানির তীব্র সংকট দেখা দেবে। জ্বালানির খরচ বাড়তে থাকায় বিমা মাশুল খরচ বাড়বে, এর ফলে শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেবে। কাঁচামালের সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্বজুড়ে পণ্য প্রস্তুত ক্ষেত্র, কৃষি এবং খুচরো ব্যবসা ক্ষেত্রে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। উপসাগরের জ্বালানি সংকটের ফলে নির্ভরশীল দেশগুলির আমদানি খরচ বাড়বে। সঞ্চালক বলছেন, হরমুজ প্রণালী আগের মতো বন্ধ হয়ে গেলে আইনের শাসন এবং জলযান চলাচলের স্বাধীনতার বিষয়টি কী হবে? প্রভু দয়াল বলছেন, নৌ চলাচলের স্বাধীনতা এই সংঘাতের ফলে ইতিমধ্যেই চলে যাচ্ছে। ইরানের শর্তের ফলে বাণিজ্যিক বাহনের চলাচল এর মধ্যেই বন্ধ হয়ে গেছে। আরও বড় সংঘাতের দিকে এই অঞ্চল গেছে কি না তার জন্য সবাই উদ্বেগ এবং আশঙ্কা করেছে, এবং এর ফলে তেলের সরবরাহ নিশ্চিতভাবে ব্যাহত হবে। এই অঞ্চল থেকে ভারতে যে রক ফসফেট যায় তাও ব্যাহত হবে। এই অঞ্চলের দেশগুলি পরিকাঠামো উন্নয়নের যে কাজ চলছে তাও এর ফলে ব্যাহত হবে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন পরিকাঠামোর ওপর ইরানের হামলা শুরু হওয়ায় এই সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। এ কারণ এই মার্কিন ঘাঁটিগুলি গুরুত্বপূর্ণ জ্বালানি চেকপয়েন্ট পাহারা দেয়। আন্তর্জাতিক জ্বালানি ব্যবসায় আচমকা বাধা পড়লে বিশ্বজুড়ে আতঙ্কর সৃষ্টি হয়ে অশোধিত তেলের দাম বেড়ে যেতে পারে। এভাবেই যদি হয় আমরা আবার অর্থনীতির প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছি। দীক্ষা সাক্সেনা বলছেন, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং সরাসরি এই সংঘাতের সঙ্গে যুক্ত নয় এমন দেশগুলিও এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অঞ্চল এর জন্য কতটা চাপের মুখে? প্রভু দয়াল বলছেন, পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠার লক্ষণ দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলির ওপর আক্রমণে যুদ্ধ পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। একটা নির্দিষ্ট স্থানিক সংঘাত থেকে যুদ্ধ একটা বড় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যুদ্ধ প্রতিরোধ ক্ষমতার যে সহনশীলতা রয়েছে তা বারবার পরীক্ষা করে দেখা হচ্ছে। এই অঞ্চলের নিরাপত্তা কাঠামো খোলাখুলি প্রশ্নের মুখে পড়ছে। ইরানি হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে আক্রমণ ও আরও তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে সংকট মোচনের কূটনীতির সুযোগ কমছে। যুদ্ধ আরও ছড়িয়ে পড়লে বিশ্ব জ্বালানির বাজারে বিশেষ করে অশোধিত তেলের দামের ওপর তুমুল প্রতিক্রিয়া দেখা দেবে। সঞ্চালক বলছেন, এবার একটু অন্যদিকে আসা যাক। আমরা দেখেছি ইরান তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খেমেনির শেষকৃত্য গত সপ্তাহে সম্পন্ন করেছে, এবং এই শেষ কৃত্যানুষ্ঠানে ভারতের মতো অন্যান্য দেশের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। আপনার কি মনে হয় যে ইরান কি আয়াতুল্লাহ খেমেনির শেষকৃত্যের জন্য অপেক্ষা করছিল যে এরপরই তার সংঘাতের পরবর্তী পর্যায়ে শুরু করতে পারে? প্রভু দয়াল বলছে, আমার মনে হয় আপনি ঠিকই বলছেন। ইরান তাদের সর্বোচ্চ নেতা শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা তাতে যোগও দিয়েছিলেন। সেই সময় গণ্ডগোল আবার শুরু হোক ইরান তা আদৌ চায়নি। মূল অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই সংঘাতের পরবর্তী পর্যায়ে আরম্ভ হয়। ইরান তিনটি বাণিজ্যিক জলযানের ওপর হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা বিশাল আক্রমণ করে, এবং আমরা লক্ষ্য করলাম দ্রুত এই সংঘাত ছড়িয়ে পড়ছে। শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের প্রতিনিধির উপস্থিত থাকার কথা আপনি উল্লেখ করেছেন। ভারত কিন্তু বরাবরই ইরান, ইসরায়েল এবং পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে যোদ্ধা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে চলেছে। দীক্ষা সাক্সেনা বলছেন, এই তীব্র সংকটকালে সামরিক কৌশলগত ভারসাম্য বজায় রাখা নতুন দিল্লির পক্ষে কতটা চ্যালেঞ্জিং বলে মনে হয়? প্রভু দয়াল বলছেন, সত্যি কথা বলতে ভারতের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ, একাধিক কারণে এই সংঘাত তীব্র হয় আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রচুর সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত এবং প্রবাসী ভারতীয় এই অঞ্চলে বসবাস করে। সেই কারণেই প্রথমে কূটনীতির কথা
আমাদের মাথায় আসে। ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি জ্বালানি, এলএনজি, রক ফসফেটের সরবরাহ সুষ্ঠু রাখার বিষয়গুলি গুরুত্বপূর্ণ। উপসাগরীয় দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে সংঘাত বাড়লেই ব্যাপকভাবে ক্ষতি হবে। আপনি জানেন, কোনো এক জায়গায় শান্তি বিঘ্নিত হলে সর্বত্রই শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে এবং আরও অনেক দেশ এতে যুক্ত হয়ে পড়ছে। তাই সংঘাত কম করার চেষ্টা করা দরকার। আমরা আশা করব উভয় পক্ষ আলোচনার টেবিলে আবার ফিরে আসুক। মধ্যস্থতাকারী দেশগুলিকেও আমাদের উৎসাহিত করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সদ্য সমাপ্ত সফল ত্রিদেশীয় সফরে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন নেতৃবৃন্দের আলোচনা হয়েছে। দীক্ষা সাক্সেনা বলছেন, ভারতের কূটনীতিকে আপনি কিভাবে দেখছেন? প্রভু দয়াল বলছেন, ভারতের সামরিক কৌশলগত স্বায়ত্তশাসন এবং বহুপাক্ষিক ব্যবস্থার পক্ষে সকলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক। উপসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গেও ভারত তার সম্পর্ক মজবুত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়াও বিশ্বের অন্যত্র শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্য ভারত কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা বলছেন, রাষ্ট্রদূত দয়াল, চলতি সংকট সম্পর্কে আপনার মতামত শ্রোতাদের নিশ্চিতভাবে সমৃদ্ধ করবে। আপনাকে অনেক ধন্যবাদ।

রাষ্ট্রদূত প্রভু ধওয়াল বলছেন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম পশ্চিম এশিয়ার সংকট, বর্তমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিলেন প্রাক্তন রাষ্ট্রদূত প্রভু দয়াল, সঞ্চালনায় ছিলেন দীক্ষা সাক্সেনা। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর অ্যাপে এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যেতে পারে। বাংলায় স্পটলাইট আজকের মতো এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। দিল্লি কেন্দ্র থেকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, সংসদে বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। সর্বদলীয় বৈঠকে আজ অংশ নেন 40টি দলের 50 জনেরও বেশি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের সাঁকড়াইলে আমুলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে শ্রী শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর ও নাগাল্যান্ডে ভূমিধ্বস ও হড়পাবানে 20 জনের প্রাণহানি, নিখোঁজ 7। ইরানের আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাককালে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে সংসদের কাজে বাধা সৃষ্টি না করে কার্যকরী আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াক আউট করেন। উল্লেখ্য, সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছেন, যদিও পরে বিরোধীরা ফের বৈঠকে যোগ দেন। সাংবাদিকদের কাছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, এনসিপিআই কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়। এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন বিরোধী দলগুলির ওয়াকআউটের তীব্র বিরোধিতা করে বলেন, এনসিপিআই বর্তমানে এনডিএ জোটের দ্বিতীয় বৃহত্তম দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2,50,000 পশুপালক উপকৃত হবেন, দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে।
1: হমনে ট্যাক্সি ড্রাইভার কি জগে সারথি কা কনসেপ্ট লঞ্চ কিয়া হ্যায় অর সারথি কো হি

0: कंपनी का मालिक बनाकर एक कोऑपरेटिव भारत टैक्सी की स्थापना की। आज बंगाल में जो टैक्सी चलती है इसको भारत टैक्सी के साथ आज इसका एमओयू किया गया है और इससे बंगाल के किसी भी सारथी को टैक्सी ड्राइवर नहीं बनना पड़ेगा, वो अपनी गाड़ी का भी मालिक होगा और भारत टैक्सी कंपनी का भी मालिक होगा, मुनाफा सीधा उसके यहाँ से जाएगा।
1: অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ কলকাতার জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ল্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে।
2: मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे, भाषा शब्द से बनती है, शब्द भाव से उत्पन्न होता है और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है। ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता।
1: বাংলা ভাষার মর্যাদা ও বৃদ্ধি প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁর লেখা একটি চিঠির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই চিঠি নিয়ে আগামীকাল বিধানসভায় বিস্তারিত জানাবেন তিনি। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে NIA-র আদলে বিশেষ তদন্ত সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি SIA গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা সৌজন্য সভাগৃহে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক হয়। পাশাপাশি নারী নিরাপত্তা জোরদার করতে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের 3 দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই 3 দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধস ও হড়পাবানে অন্তত 11 জন নিহত, নিখোঁজ 7। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফরের মাঝপথে আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। নাগাল্যান্ডের বিভিন্ন জেলায় আজ প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মন জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি ভেসে যাওয়ায় 9 জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে ও উদ্ধার কাজ চলছে। তিনি মৃতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তির জন্য 74,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযানে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে গার্ড বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে IRGC দাবি করেছে, তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাশিয়ার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলে ইরানকেও অন্তর্ভুক্ত করার বিষয়টি সমর্থন জানিয়েছেন। তিনি সব রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তাঁরা এই আইনে তেহরানকে যুক্ত করেন। ট্রাম্পের ওই ট্রুথ সোশ্যাল পোস্টে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট বা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক আইনের প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর অগস্ট মাসে ভারতের 22টি শহরে সরাসরি উড়ান সংখ্যা আরও বাড়াবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন পরিষেবা চালুর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবুধাবি এয়ারপোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার কার্স্টেন নরল্যান্ড একথা জানান। পেরুর আন্দিজ অঞ্চলে 5.5 মাত্রা

ভূমিকম্পে 5 জন নিহত হয়েছে এবং 20 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 300 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী আজ সকালে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ানকাও প্রদেশের সিকায়া শহরের পশ্চিম দক্ষিণ পশ্চিমে 2 কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল 10 কিলোমিটার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ওড়িশা উপকূল বরাবর 8,000 কোটি টাকারও বেশি ব্যয়ে 160 কিলোমিটারও বেশি দীর্ঘ রামেশ্বর পারাদ্বীপ মহাসড়ক নির্মাণ করবে। এই মহাসড়কটি খুর্দা, পুরী, কেন্দ্রপাড়া ও জগৎসিংহপুর জেলার মধ্য দিয়ে যাবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: except Jantar Mantar. In Jammu and Kashmir, at least 11 people were killed and 7 others went missing as torrential rains triggered landslides and flash floods in the twin border districts of Rajouri and Poonch early this morning. In men's cricket, England have set a target of 388 runs for India in the series deciding third ODI at Lord's in London. Chasing the target, India were 278 for 2 in 41 overs when reports last came in. Football's grandest stage is set for a blockbuster finale of the FIFA World Cup as defending champions Argentina take on Spain in New Jersey tonight. The match kicks off 12:30 a.m. Indian time. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েবে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন মুস্কান ছায়াছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে।

हम साथ साथ है छायाछवि থেকে কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক এবং অনুরাধা পরওয়ালের কণ্ঠে গান শোনার পর হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে তামান্না ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে ইউবরাজ ছায়াছবি থেকে সোনু নিগম, আলকা ইয়াগনিক, নারীশ এবং বেনির কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ গান সোনু নিগম এবং আলিসা চিনায়ের দ্বৈত কণ্ঠে, ছবির নাম ফিদা।

এর সঙ্গে শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে।

এখন আপনাদের জানিয়ে দিই, 20 জুলাই 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প, বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য, ছত্রাক সংক্রমণ থেকে বিপদ, এ নিয়ে বলবেন ডাক্তার আশিস কুণ্ডু। 6:45 প্রাত্যহিকে উপস্থাপনে থাকবেন বিদিশা রায় ও শুভদীপ দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত ত্রিবেণীর শিল্পীবৃন্দের পরিবেশনায়। 8:00 বিজ্ঞানের খবর, লিখেছেন বিপ্লব দাস। 8:05 নজরুল গীতি উমা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 8:20 বাংলা কথিকা সুন্দরবনে রবীন্দ্রনাথ, বলছেন ক্ষিতীশ বিশাল। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10:00 গানের ভেলা উপস্থাপনে থাকবেন নিবেদিতা নাগ তহবিলদার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা, উপস্থাপনা পৌলমী বাগ এবং কিংসুক ঘোষ। 12:00 গীত মিতালী সেনগুপ্তের কণ্ঠে। 12:15 লোকগীতি, শিল্পী সুশ্রিতা কুণ্ডু। 12:33 উনজমির দুনো ফসল, উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল, উপস্থাপনায় থাকবেন সঙ্গীতা দত্ত। এই অনুষ্ঠানের বিষয় হল আইনের দর্পণে। দুপুর 2:30 ছায়াছবির গান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে। 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনে থাকবেন শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করবেন সুভাষগ্রাম নবতারা বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত মণ্ডল ও তাঁর 2 শিক্ষার্থী। 6:05 এবং 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। সন্ধ্যা 6:38 কৃষি কথার আসর। 7:30 সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিষয় ব্রেন টিউমারের লক্ষণ ও তার চিকিৎসা। অতিথি হিসেবে থাকবেন ডাক্তার বিমান কান্তি রায়।

সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। রাত 9:30 আবৃত্তির আসর, রবীন্দ্র কবিতার আবৃত্তি উপস্থাপনায় থাকবেন বরুণ দাস। 9:45 সময়ের আয়না, প্রযোজনা অসীম রায়। 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 ম্যান্ডোলিন শিল্পী সায়ন চট্টোপাধ্যায়। 10:50 ঝুমুর দেবনাথের কণ্ঠে শুনবেন শ্যামাসঙ্গীত। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী গোড়াচাঁদ বাঘ। সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত ত্রিবেণীর শিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:35 ধারাবাহিক রামচরিত মানস শুনবেন 177তম পর্ব। 6:45 ঝুমুর দেবনাথের কণ্ঠে ভক্তিগীতি। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় থাকবেন শ্বেতাম হাজারা। 8:30 আধুনিক গান শিল্পী মিতালী সেনগুপ্ত। 8:50 শুনবেন ম্যান্ডোলিন শিল্পী সায়ন চট্টোপাধ্যায়। 9:10 রাজধারা। 10:15 আঞ্জুমান। বেলা 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন। 12টায় শুনবেন সুরভি। 12:20 এবং 1:10 শুনবেন পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 আধুনিক গান শিল্পী মিতালী সেনগুপ্ত। 5:20 উর্বশী। সন্ধ্যা 6:10 হিন্দি বার্তা। 6:30 বুলগুলশান। সন্ধ্যা 7:10 শিল্প সংলাপ। পুট ট্রাস্ট অফ ইন্ডিয়ার বিবর্তন নিয়ে মিতালী ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। সন্ধ্যা 7:30 দর্পণ। রাত 8টায় হিন্দি ছায়াছবির গান। 8:15 পার্লামেন্ট পর্যালোচনা। 8:30 নানা রঙের গান। 9:16 শুনবেন স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান শুনবেন। জানিয়ে দিলাম 20 জুলাই 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে দু এক পশলা, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30°C এবং 27°C-এর আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2°C, স্বাভাবিকের থেকে 3.6° কম। সর্বনিম্ন 27.8°C, স্বাভাবিকের থেকে 0.9° বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 73%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 26.3 mm। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েবে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানে।